আইদিনে ডাকনা সাকরে ফান নোহা দুবাহা মান নোহা সিবাহা হাইগারাং সিজাং মেরাহি নুগালাও থুহিসে ফাগে রানী গাইথাইকে গাইয়া লাইফাই দো

রে মে ভাওলা বা রে নরে নাইলা বা নিনে ফাদে না ফাদে নিনে মাদে না মাদে আজ মামুলো সরাও খে আই খালা দিনছে যাবা চাং আদং সারাও বংবা।